0: তার সাথে হিরো নেই কেনা কথা সমস্যা রায় সাথে বয়ফ্রেন্ড আমার চাকরি নিয়ে
1: কোথায় কি আয়োজিস হ্যাঁ একটুকে পত্রে আছে রোহন সামাজিক সংগ্রহ মামলা একটুকে পত্র আনু পড়ছে তো মিথ্যার ভ্রামক সূচনা হয়ে সব স্যার এসে না আছে না এসে তো বললেন নাকি আলছ নি
0: আরে মিথ্যা ভ্রামক মানছ কি নিয়েছে
1: তোমরা থাকে না
0: থাকে
1: শোন মিথ্যা সূচনা ভনেকো আসলে থাহা নাই না পায়েকো কুরা লেখনি বা ফৈলাউনে কুরা হো আর ভ্রামক সূচনা ভনেকো যে জানি জানি নিয়ত কস আপনার ফাইদা বা স্বার্থকা লাগি ফৈলাউনে গলত সূচনা হো এস্তা সূচনালে সমাজলাই ভ্রমিত বনাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ র অবিশ্বাস পনি সৃজনা গর্ছ
0: ওহো তেসো ভাই তো এস্তা সূচনা শেয়ার লাইক বড় হুদিন রয়েছ হে
1: ওনে ভ্রামক র মিথ্যা সূচনা শেয়ার তথা কমেন্ট কে পন গর্নু হুদাইন শেয়ার গর্নে ভয় পনি তো সূচনা সত্য তথ্য হো কি হইন ইতিন গর্নু পর্ছ त्यसको स्रोत थाहा पाउनु पर्छ नीति र फोटो मिल्छ कि मिल्दैन राम्रोसँग हेर्नु पर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाऊ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास गराऊ